0: রে আপনার হেনা মোল্লাটা আমি রে মেউ বিড়ালো মেউ মেউ বিড়ালো ঠরে বিড়ালো নমস্কার আমি ছড়ে কালী তবে শুনে অনুষ্ঠ
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ।